0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কিয়া হান্ড
1: বেলাও পাঁচশো হাতারায়।